দর্শক শ্রোতা, সাতিয়ার ফিল্ম গীত আইলাই দিনে আগিলো ক্রমমা আকাশবাণী কলকাতা কেন্দ্র বংলা সমাচার এস কেন্দ্র সম্প্রসারণ করে শ্রোতা শুনাছ বংলা সমাচার লগতে পছি ইহারে প্রসারণ প্রাদেশিক সমাচার শুন্ন পাবুনে শুনে গুণ আকাশবাণী খরসাং বিহানী প্রসারণ 100.5 মেগাহর্জ ধ্বনি তরঙ্গমা

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, লোহিত সাগরে সংকট এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি 15% বৃদ্ধি পেয়েছে। অসমে বন্যায় ক্ষয়ক্ষতি পর্যালোচনায় গঠিত 6 সদস্যের আন্তঃমন্ত্র কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা দুর্গত অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করেছে। ওড়িশায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রাবণ মাসে বার্ষিক কাঁওয়ার যাত্রা আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ে T47 ফাইনালে দিলীপ গাভিত সোনা এবং মোহাম্মদ বাসিল রূপো জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধ সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদ আচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছরের কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে রয়েছে। প্রত্যেক রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে গতকাল কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই বিলে সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত ভোট পর্ব মোটের উপর শান্তিপূর্ণ। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়ায় সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিহারের বাঁকিপুর আসনটি ছেড়ে দেওয়ায় পুনরায় ভোট নেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপি বিধায়ক যোগেশ প্যাটেলের মৃত্যুর কারণে গুজরাটের মঞ্জলপুর আসনটি ফাঁকা হয়। এদিকে ব্যাংক জালিয়াতি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় কংগ্রেসের রাজেন্দ্র ভারতীর বিধায়ক পদ খারিজ হয়ে দাতিয়া আসনে পুনর্নির্বাচন হচ্ছে। বিহার সরকার দ্বারভাঙায় রাইয়ামে ও মধুবনীর সিকৃতে বন্ধ থাকা চিনি কারখানাগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে 2026-27 অর্থবর্ষের জন্য 97 কোটি টাকারও বেশি মূল্যের প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই

0: যোজনা রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, লোহিত সাগরের সংকট এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি 15% বৃদ্ধি পেয়েছে। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই বৃদ্ধির হার লক্ষ্য করা গেছে। নতুন দিল্লিতে JRD টাটা মেমোরিয়াল লেকচারে অংশ নিয়ে তিনি বলেন, ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক স্তরে বাণিজ্য পথ বাধার সম্মুখীন হলেও দেশে পণ্য রপ্তানি ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম দ্রুতগামী অর্থনীতির দেশ। গত বছর দেশের অর্থনীতি ক্ষেত্র 7.7% বৃদ্ধির রেকর্ড অর্জন করে।
1: We are growing at 7.7% last year. The world's fastest growing large economy. All of this is in the middle of two wars with so much uncertainty and geopolitical crisis around the world. We even had 50% tariffs on most of our exports to the US for a large part of the last year, despite which our exports also grew, both in goods and services. In the year ended March 26.
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। তিনি আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। শ্রী গোয়েল উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে 1,00,000 কোটি টাকার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন তহবিল, ইন্ডিয়া AI মিশন এবং সেমিকন্ডাক্টর মিশনের দ্বিতীয় পর্যায়। অসমে বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের 6 সদস্যকে নিয়ে গঠিত আন্তঃমন্ত্র কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা দুর্গত অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করেছে। তারা চারাইদেও, শিবসাগর, জোরহাট এবং গোলাঘাটের মতো সবথেকে বিপর্যস্ত জেলাগুলি ঘুরে দেখে দিশপুরে মুখ্যসচিব ডক্টর রবি কোটার সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। কেন্দ্রীয় দলকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পর্যালোচনা চলছে, কেন্দ্রের কাছে চূড়ান্ত রিপোর্ট পরে পাঠানো হবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর অসমের কয়েকটি জায়গায় আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুম ভবন আজ থেকে 1 আগস্ট পর্যন্ত অসম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে ওড়িশায় বিভিন্ন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় আশঙ্কার কারণ হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর আরেক দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন ও গোয়া, কর্ণাটক উপকূল, হিমাচল সংলগ্ন, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্র উপকূলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শ্রাবণ মাসের বার্ষিক কাঁওয়ার যাত্রা আজ শুরু হচ্ছে। কাঁওয়ার যাত্রায় পুণ্যার্থীরা উত্তরাখণ্ডের হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী পরিদর্শন করে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করেন। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার তীর্থযাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যাতায়াতের সুবিধার জন্য NCRTC জাতীয় রাজধানী অঞ্চলে নমোভারত ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত পুণ্যার্থীরা দেওঘর যাবেন তাদের জন্য গোরখপুর থেকে শ্রাবণ মেলা উপলক্ষে 2টি বিশেষ ট্রেন চালানো হবে। অযোধ্যা, বারাণসীতেও পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল, ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 19 ঘন্টা ধরে চলে টাকা গোনার কাজ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। মিনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একসময় সরকারি বাসের চালক মিনার, পরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন। টুলুর একাধিক পাথর খাতানের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত সে। বীরভূম জেলার পুলিশ সুপার VK বুন্দেশ জানান, টুলু মণ্ডল যে সিন্ডিকেট চালাতো তারই সহযোগী ছিল মিনার মণ্ডল।
2: মোহাম্মদ মিনার মণ্ডল দেউচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার্স গুলো রিকভার হয়েছে। এক্সামিনেশন সময় বলেছে, টুলু মণ্ডল আলিয়াস নজিবুদ্দিন মণ্ডল নামের যে লোক ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটি গুলো যে চালাচ্ছে, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে, সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে, ইনভেস্টিগেশনের বিষয় আছে, তদন্ত করে সঠিক সবকিছু বের করা হবে।
0: স্বল্প বিরতির পর আমেরিকা ফের ইরানের অভ্যন্তরে আক্রমণ শুরু করেছে। চলতি সপ্তাহে ইরান জর্ডনে আমেরিকার সেনা ছাউনিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানার পর এই হামলা।

পাই না, আমায় কি মন দিয়ে গড়িছো তোমায় শরণ করিতে পাই না, আমায় কি চোখ দান করিছো প্রভু

0: বাতাস শুধু তোমারে দেখিতে পাই না, আমায় একই চোখ দান করেছো প্রভু তোমারে দেখিতে পাই না।
1: আকাশবাণী কার্শিয়াং কেন্দ্রের মাননীয় অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি ও সাহিত্যিক সঞ্জীব কুমার দাস। সঞ্জীব বাবু, আকাশবাণী কার্শিয়াং কেন্দ্রের মাননীয় অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার, আপনাদের আকাশবাণী কার্শিয়াং কেন্দ্রের সমস্ত শ্রোতাদেরও আমার নমস্কার।
1: আচ্ছা সঞ্জীব বাবু, প্রথমেই আপনি একটি গান দিয়ে শুরু করলেন আজকের মাননীয় অনুষ্ঠান, খুব ভালো লাগলো শুনে। এই যে আপনি লিখলেন গানটি, গানটির অর্থ কি এবং কি উদ্দেশ্যে আপনি গানটি লিখেছিলেন?
2: হ্যাঁ, যে কোনো গান কবিতার যখনই আপনি লিখবেন, মনের ভিতরে একটা তো ভাবনা থাকে। তো এই গানটার ইয়েতে ছিল যে ভগবান আমাদের সৃষ্টি করেছেন, সমস্ত জীব জগৎ সব কিছুর স্রষ্টা তিনি, চক্ষু দান করেছেন, তো তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমরা দেখতে পাচ্ছি। ওনার সৃষ্টিকে উনি যে আমাদের দান করেছেন চক্ষু, সেই চোখ দিয়ে ওনার সমস্ত সৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে সৃষ্টি করেছে, যে আমাকে চোখ দান করে, সেই স্রষ্টাকে আমি দেখতে পাচ্ছি না। তো ওনার কাছে একটা প্রশ্ন যে ভগবান, তুমি আমাকে এমন একটা চোখ দান করেছো যে চোখে আমি তোমার সমস্ত সৃষ্টি দেখতে পাচ্ছি, কিন্তু তোমাকে কেন দেখতে পাচ্ছি না, এরকম একটা ভগবানের প্রতি।
1: আপনি গীতিকার, কবিতা লেখেন এবং আপনি যে গান গাইলেন এটা সুরও কিন্তু আপনিই দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার, আপনাকে সুরকারও বলতে পারি?
2: সেটা নয়, মানে সুরকার নয়, ভাবনা থেকে গান আসে। যখন একটা গান কবিতা লেখা ভাবনা থেকেই হয়। সো গানটা লিখতে লিখতে ভাবতে ভাবতে নিজের মনের ভিতরে একটা সুর, নিজের সুর তৈরি হয় এটা একদম। তো গানটা যখন সুরকাররা যারা আলাদা করে সুর দেবেন, তারা আরও ভালো একটা সুর দেবেন, তারপর সেটা সেভাবে উপস্থাপনা করবেন শ্রোতাদের কাছে। এটা আমার নিজস্ব, গানটা লিখতে লিখতে নিজের মনে যে সুরটা এসছে সেটা।
1: আচ্ছা, এবারে একটা প্রশ্নে আসি, যে যে আপনি গান দিয়ে শুরু করলেন বা কবিতা দিয়ে শুরু করলেন, এই কবিতা লেখা, গান লেখা, এইগুলো শুরু আপনার কবে থেকে? কবে থেকে মনে এলো যে আমাকে গান লিখতে হবে বা কবিতা লিখতে হবে, আপনি ইচ্ছেটা কিভাবে জাগলো?
2: ইচ্ছেটা একবারে ছোটবেলা বলবো না, পড়াশোনার জগতে যখন ছিলাম, গানের প্রতি সেরকম কিছু ইচ্ছা বা ভাবনা ছিল না, বাট কবিতার প্রতি একটা আকর্ষণ ছিল আমার ছোটবেলা থেকে।
1: আচ্ছা,
2: ইভেন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পড়ার সময়ও আমি নিজে নিজে দুই একটা লিখেছি, সেগুলো আমার কাছেই ছিল আমার। তারপরে যখন আরও বড় হয়েছি, কলেজে পড়াশোনা করেও যা, যখন আমি সার্ভিস লাইফে গেছি, আমি ডিফেন্সে জয়েন করেছিলাম, তো সেইখানে একা একা থাকতে হতো, সেই একা একা থাকার সময়কাল থেকে আমার একটু কবিতার প্রতি একটু আকর্ষণ বেড়েছিল, আরও সেই সময় কিছুটা কবিতার লেখা হয়েছিল।
1: আচ্ছা, কবিতাটা গান হয়ে গেল কবে?
2: এটা এসছে আমি যখন ডিফেন্স লাইফ কমপ্লিট হওয়ার পরে, আমি ডিফেন্স থেকে বেরিয়ে জিএসটি অফিসে জয়েন করেছি, সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড কাস্টমস, তখনও আবার বাড়ির বাইরে। আমি প্রথম যখন জয়েন করেছিলাম জিএসটি অফিসে, তখন পুনেতে জয়েন করেছিলাম, একাই ছিলাম, আমার পরিবার কলকাতায় থাকতো। তারপরে পুনে থেকে পোস্টিং হয়েছে আমার শিলিগুড়িতে, শিলিগুড়িতেও সেই আমি একা থাকি। তো একা একা থাকাকালীন সেই সময় আমার চোখের একটা অপারেশন হয়েছিল, তারপর অপারেশনের পরে এই মোবাইল টোবাইল দেখা এইসবগুলো একটু বন্ধ করার দরকার ছিল, সেই নিয়ে আমার বাড়ি থেকেও আমার পরিবার থেকেও একটা ইয়ে পেয়েছিলাম যে এগুলো বন্ধ করো, মোবাইল দেখা চোখের আরও ক্ষতি হচ্ছিল। সো সেইভাবে একটা এসছে, তো মোবাইল বন্ধ করে কিছু একটা করবো, তো তখনই বসে বসে একটা কিছু কবিতা লেখা শুরু করলাম আবার, তার মধ্যে থেকে গান লেখার একটা স্প্রিয়া এসছে। শিলিগুড়ি আকাশবাণীর সাথে একটু যোগাযোগ হয়েছিল, তো সেইভাবে গান লেখাটা শুরু করেছে।
1: এই যে আপনার কথা যা শুনলাম আমরা, এই স্বল্প সময়ের মধ্যে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হলো যে আপনার জীবনটা খুব বেশ চিত্তাকর্ষক। তার কারণ আপনি একটু আগেই বললেন যে আপনি ডিফেন্সে জয়েন করেছিলেন, ডিফেন্সে কাজ করতেন, চাকরি করতেন দীর্ঘদিন, আপনি ওখানে চাকরি নিয়ে অবসর কাটিয়ে আবার আপনি জয়েন করলেন ভারত সরকারের আরো একটি সংস্থায়। এই যে আপনার দুটো মেরু, একটা সঙ্গীত চর্চা বা গান লেখা বা কবিতা লেখা, আর একটা ডিফেন্সে চাকরি করা, দুটো দুই মেরুর জায়গা, ডিফেন্স থেকে চাকরি করতে করতে কবিতা লেখা, এটা আপনি কিভাবে নিচ্ছেন?
2: একটা প্রফেশনাল ব্যাপার আমার ডিফেন্সে চাকরি করা, সেটা আমার পেশাগত,
1: মানে সকলের ক্ষেত্রে তো এই জিনিসটা হয় না, যেমন কর্মসূত্রেই তারা চাকরি করতে করতেই সময়টা কেটে যায় তাদের, তার মধ্যে আপনি জোগাড় করলেন কিভাবে সময়টা?
2: না, ডিফেন্সে থাকাকালীন সেই জন্য আমি বলেছি সেই সময় আমি লিখতাম না অতটা।
1: আচ্ছা,
2: ডিফেন্সে যখন একা ছিলাম কিছু সময় কিছুটা লিখেছি, বাট এইভাবে এনগেজ হয়নি কোনো একটা লেখার মধ্যে, এতটা এনগেজ হয়নি যেটা এখন হয়েছি।
1: এই মুহূর্তে কি হাতে কোনো কবিতা আছে? একটু শুনতে খুব ইচ্ছে হচ্ছে এবং শ্রোতাদেরও মনে হয় খুব শুনতে ইচ্ছে হচ্ছে।
2: হ্যাঁ, কবিতাও আছে, কয়েকটা কবিতা শোনা তো বাবু। এমনি করেই যাই যদি দিন যাক না, ফাগুন হাওয়া এমনি করেই মনে দোলা দিক না সারাদিন, ফুলেদের কুঁড়িগুলি এমনি করেই মেলুক নতুন নতুন পাখনা, এমনি করেই ছোট ছোট ইচ্ছাগুলো পূর্ণ হয় যদি, যদি এমনি করেই পূর্ণ হয় মনের বাসনা তবে হোক না, যদি এমনি করেই বাতাস কিছু নতুন খবর আনে, এমনি করেই খুশি যদি হয় অবুঝ মনটা, এমনি করেই ছোট ছোট খুশিতে ধীরে ধীরে মেলে যদি মনের পাখনা তবে মেলুক না, মন উড়বে একদিন দেখবে নতুন পৃথিবী, সৃষ্টি হবে নতুন কিছু, নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন গান, নতুন কবিতা।
1: খুব সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো।
2: একটা গান শুনিয়ে দিতে হলে আপনি যেটা চাইছেন,
1: হ্যাঁ
2: দুটো লাইন শোনাচ্ছি, মানে পড়ে শোনাচ্ছি, গান তো আর গাইতে পারবো না, আমি গানটাকে পড়ে আপনাদেরকে রিড আউট করে শোনাতে পারি।

হতো না। তুমি আছো তাই বিকশিত হয়েছে মানব জীবন। তুমি তুমি যদি না হতে কবির মননে কবিতার সৃষ্টি হতো না।

0: হতো না।
1: খুবই ভালো লাগলো, কিন্তু আবারও মনে আবার প্রশ্ন জাগলো, সেটা হচ্ছে প্রথমে আপনি যে গানটি শোনালেন সেটা একটা ভক্তিমূলক গান, আধ্যাত্মিক গানই বলবো আমি, এখন যেটি শোনালেন সেটি প্রেম পর্যায়ের একটা গান।
0: না আপনি ভাবছেন প্রেম পর্যায়ে, বাট এটার ভাবনাটা এরকম ছিল, ভগবানের সৃষ্টি, আমরা মানুষও আছি, সমস্ত জীবজগৎ একই ভগবানের সৃষ্টি, কিন্তু মানুষকে আমাদেরকে যে ভগবান সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে সব থেকে বেশি এই যে কল্পনা শক্তি সেটা মানুষের মধ্যে দিয়েছেন। সমস্ত জীবজগতের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় মানুষকে, শ্রেষ্ঠ জীব। তো কিভাবে শ্রেষ্ঠ আমরা? কারণ আমাদেরকে ভগবান সেই কল্পনা শক্তি দিয়েছে, যেই কল্পনা শক্তি দিয়ে এই যে আমি বলেছি মানুষের জীবন বিকশিত হয়, তারপরে আসার একটা লাইনে উন্নততর হচ্ছে আমাদের জীবন মানুষের। কিভাবে? আপনি যদি দেখেন যে বিজ্ঞানের দিক থেকেও মানুষ এই কল্পনা শক্তির মাধ্যমেই তো বিজ্ঞান উন্নত হয়েছে, নানা প্রযুক্তি উন্নত হয়েছে, তো সেভাবে মানুষের জীবন উন্নত হচ্ছে, বিকশিত হচ্ছে। সেইভাবে এই যে কবিতা একটা গান লিখছি আমি, সেটাও আমি কল্পনা শক্তি ভাবনা দিয়ে গান লিখছি, যেটা অন্যান্য জীবের মধ্যে নেই। তো সেটাই আমার ভাবনার উপর লেখা, যে আমার ভাবনা, আমার যে কল্পনা শক্তি সেটাকে বলা হচ্ছে, যে তুমি যদি না হতে ও ভাবনা, মানে আমার কল্পনা শক্তি যদি না থাকতো তাহলে কবিরও মনে নে কবিতার সৃষ্টি হতো না, তুমি যদি না হতে কবিরও হৃদয়ে গানের সৃষ্টি হতো না। কবিতা গান ভগবান যে সে আমাদের কল্পনা শক্তি দিয়েছে তার মাধ্যমে সৃষ্টি হচ্ছে এগুলো, অন্যান্য জীব এগুলো করতে পারে না।
1: আচ্ছা আপনি এই যে কবিতাগুলো লিখেছেন বা গানগুলো লিখেছেন সবই কি এই ধরনেরই, নাকি আধুনিক প্রেম পর্যায়ে যেটা বললাম বা প্রকৃতি?

0: এরকম
1: হ্যাঁ এটা হ্যাঁ প্রকৃতির উপরও আছে, জাস্ট এখন আমি দিচ্ছি।
2: ও চাঁদ চুপি চুপি আকাশের গায়ে মেঘের আড়ালে বসে যেন সারা রাত জেগে করি লুকোচুরি। ও চাঁদ চুপি চুপি আকাশের গায়ে মেঘে আড়ালে বসে যেন সারা রাত জেগে করি লুকোচুরি।

0: আমাশে যে আধার মুছিয়ে দিয়ে দূর গগনে বসে হাসে মিঠি মিঠি, ও চাঁদ চুপি চুপি আকাশের গায়ে মেঘের আড়ালে বসে যেন সারা রাত জেগ করে লুকোচুরি। তারপরে আপনার রোমান্টিকও আছে, বিভিন্ন রকম থাকবে।
1: আচ্ছা, আমাদের একটা রোমান্টিক গান শোনান না?
0: একটা রোমান্টিক গান, হ্যাঁ, নারী সৌন্দর্যকে নিয়ে বিভিন্ন রকম কবি শিল্পী নারী সৌন্দর্যকে বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করে গেছে, তার উপরে একটা ভাবনার উপর তৈরি।
1: বেশ।
0: তুমি সুন্দর ওই নীলিমায়, তুমি সুন্দর মম হৃদয়ে, তুমি সুন্দর মেঘ বালিকায়, তুমি সুন্দর ওই নীলিমায়, তুমি সুন্দর মম হৃদয়ে, তুমি সুন্দর মেঘ বালিকায়, কখনো তুমি আকাশের গায়ে ময়ূর পঙ্খি ভেসে যায় যেন, কখনো তুমি চাঁদের আলোয় নেমে এসেছ এক পরি যেন।

0: ঘন সবুজে তুমি সুন্দর অনুভূতিতে, তুমি সুন্দর বনবীথিকায়।
1: খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এই গান আর কবিতার গল্প শুনতে শুনতে শুধু এইটুকুর মধ্যে আমাদের থেমে থাকতে ইচ্ছে হচ্ছে না, আপনার জীবন সম্পর্কে আরো কিছু জানতে ইচ্ছে হচ্ছে। যেমন আপনার ছোটবেলাটা, ছোটবেলার স্মৃতি একটু যদি আমাদেরকে শেয়ার করেন বা বলেন আমাদের ভালো লাগবে, কারণ আপনার তো একটু বৈচিত্র্যময় জীবন আমরা দেখলাম।
0: আচ্ছা আচ্ছা, আমি ছোটবেলা থেকে আমি গ্রামেই মানুষ হয়েছি।
1: হ্যাঁ,
0: আমাদের গ্রামের নাম ঝাউখালী।
1: বাহ,
0: তো ঝাউখালী গ্রামে পড়াশোনাও সেই গ্রামে, খেলাধুলা সবকিছু। কিন্তু যেমন পড়াশোনা করতে গেলে আমাদেরকে আরো দুটো গ্রাম পেরিয়ে যেতে হতো। স্কুলের নাম ছিল সমুনগর হাই স্কুল।
1: আচ্ছা,
0: আমাদের বিচরণ ক্ষেত্র শুধু ওই গ্রাম নয়, আরো অনেক বড় এরিয়া জুড়ে হতো।
1: আচ্ছা,
0: হাই স্কুল, আমরা স্কুলে যেতে গিয়ে আমাদেরকে 7-8 কিলোমিটার শুধু ওয়ান ওয়ে জার্নি করতে হতো।
1: আচ্ছা,
0: পায়ে হেঁটে,
1: পায়ে হেঁটে,
0: হ্যাঁ পায়ে হেঁটে যেতে হতো। মাটির রাস্তা, কোনো যানবাহনের ব্যবস্থা নেই, কিছু নেই, কাদা মাটি বৃষ্টির সময়, তার মধ্যে দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন স্কুলে, আসছেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফিরে আসছেন, সব জীবন কেটেছে সেখানে। 7-8 কিলোমিটার ডেইলি যাওয়া আসা স্কুলে, এইভাবে আমরা পড়াশোনা করেছি ছোটবেলা থেকে।
1: আচ্ছা,
0: আর খেলাধুলা সবকিছু গ্রামে, ছোট একটা গ্রাম আমাদের।
1: কোন ক্লাস পর্যন্ত গ্রামে?
0: ওখানে মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি,
1: মাধ্যমিক পর্যন্ত।
0: তারপরে হায়ার সেকেন্ডারি পড়ার জন্য একটা কলেজ, এবার কলেজে দিতে গিয়ে আরো অনেকটা দূর, সেটা
1: সেটাও কি গ্রামে?
0: ওটাও গ্রামে, অন্য একটা গ্রামে।
1: আচ্ছা,
0: ওইসব গ্রামীণ এলাকাতে আপনি তো কাছাকাছি কলেজ পেয়ে গেলেন এরকম নয়।
1: আচ্ছা,
0: প্রাইমারি স্কুল নিজের গ্রামে ছিল, হাই স্কুলে পড়তে গিয়ে 7-8 কিলোমিটার যেতে হয়েছে, দেন একটা কলেজে ভর্তি হতে গিয়ে অ্যানাদার 15-20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে হয়তো একটা কলেজ পাবেন। তো এরকম একটা কলেজে পড়েছি আমি, সুন্দরবন হাজি দেশারত কলেজ, পাঠানখালি।
1: আচ্ছা, কি বিষয় নিয়ে পড়লেন?
0: আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম।
1: আচ্ছা, বিজ্ঞান নিয়ে?
0: হ্যাঁ, নদী যেটা বলে, নদী মাতৃক দেশ, সেটা আমরা ওই গ্রামে থাকলে বুঝতে পারি নদী মাতৃক দেশ কিরকম হয়। পুরো আমাদের যে গ্রামটা, কলেজটা, স্কুলে গেছিলাম সেই স্কুল, চারদিক দিয়ে নদী ছিল, মাঝখানে যে গ্রামগুলো বলা যায় একটা দ্বীপের মধ্যে আমরা ছিলাম,
1: সুন্দরবন এলাকা।
0: অফকোর্স, এটা হ্যাঁ, ওটা সুন্দরবন এলাকার মধ্যেই আসে, যদিও বন আরেকটু দূরে, আরো অনেক দূরে।
1: আচ্ছা,
0: সাগরের কাছাকাছি ওটা। ওই কলেজের পরে কলকাতায়

0: ফার্দার আগে পড়াশোনা।
1: গ্রামের যে জীবন, আপনি এত সুন্দর একটা জীবন, ছবির মতন একটা জীবনের কথা বললেন, এই সমস্ত বিষয় দেখে আপনার কিছু লেখা মনে এলো না যে না এই জিনিসগুলো নিয়ে লিখতে হবে?
0: হ্যাঁ, প্রকৃতির উপর এই মুহূর্তে একটা মনে পড়ছে, সেটা আমি দু লাইন শোনাতে পারি।
1: হ্যাঁ, শোনান না।
0: প্রকৃতির একটা স্মৃতিও তার সাথে জড়িয়ে আছে, তো গানটা এরকম ছিল।

0: আলো ছায়া রাঙা মাটি মন ভোলানো নদীর দুকুল আজ কেন মনে পড়ে। ধানের খেতে সবুজ পাখির দল বিধিসি যাওয়া আশা আজ কেন মনে পড়ে।
1: অপূর্ব, খুব ভালো লাগলো
0: এই গানটা। আমার প্রচার হয়ে গেছে অলরেডি।
1: প্রচারের কথা বললেন, আপনার কটা গান প্রচারিত হয়েছে এবং কোথায় হয়েছে?
0: গানগুলো তো আমি শিলিগুড়িতে আসার পর থেকে চলি ইনভলভ হয়েছি ভালো করে, তো শিলিগুড়িতেই প্রচার,
1: আকাশবাণী
0: থেকেই প্রচার হয়েছে। আর এই গানটা শুরু করেছিলেন, গেয়েছিলেন জয়দীপ রয়, মিস্টার জয়দীপ রয়।

0: গ্রামের যে জীবন, সেখান থেকে একদম সরাসরি আপনি একটা শহরের জীবন এসে পড়লেন, তখন এই শহরের সাথে অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হলো না বা কেমন লাগলো তখন আপনার?
1: বিশেষ কোনো সমস্যা হয়নি, পড়াশোনা করে একটা চাকরি করতে হবে এটাই মনের ভিতরে ছিল ওই সময়টা। তারপরে ওখানে পড়াশোনা করতে করতেই আমি এয়ারফোর্সে জয়েন করেছিলাম।
0: আচ্ছা,
1: কারণ আমাদের পরিবারের যদি বলেন আর্থিক কন্ডিশন সেই রকম ভালো ছিল না, তো আমরা চার ভাই ছিলাম, যে যেখানে পেরেছে ভাইরা চলে গেছে, যেখানে সুযোগ পেয়েছে চাকরি করতে, কেননা আমাদেরকে কিছু একটা করতে হবে এরকম একটা ইয়ে ছিল। তো এইভাবে করে সার্ভিসে চলে গেছিলাম।
0: আচ্ছা,
1: সার্ভিসে যাওয়ার পরে একা একাই সার্ভিসে থাকতে হতো, ডিফেন্স লাইফ, তো একাই ছিলাম, তখনও বিয়ে শাদি করিনি, একাই ছিলাম। সো ওইখানে একা একা ছিলাম, তখন থেকে একটু ভাবনা তৈরি হয়েছিল
0: কবিতার। তার সেরকম একটা কবিতা শুনি না?
1: হ্যাঁ, শোনাতে পারি একটা। আমি একা থাকতাম তো সেই সময় বেশ কয়েকটা কবিতা লিখেছিলাম, তো তার মধ্যে একটা কবিতা তখনকার, এটা 1996-97 লেখা একটা। টাকমাথা 50, এই মোটা গোঁফটা, 4'40", টকটকে ঠোঁটটা, খেতে প্রিয় লইট্টা মাছ। এটা কবিতাটা হচ্ছে একজন ভদ্রলোক, মানে গ্রামের, সে কলকাতায় যাবে, তার একটা ইচ্ছা।
0: আচ্ছা,
1: কলকাতায় যাবে, কলকাতায় গিয়ে তার কি অবস্থা হয়েছে সেই তার
0: ছবিটা তুলে ধরা,
1: তো তার মধ্যে সে কেমন মানুষ সেটা উপরে দেয়া আছে। টাকমাথা 50, এই মোটা গোঁপটা, 4'40", টকটকে ঠোঁটটা, খেতে প্রিয় লইট্টা মাছ আর মশলা পানটা, অকারণে ফুঁসফোসায় নস্যি টানা নাকটা। টাকমাথা কথা কয়, চোখে দিয়ে চশমা, রোদ্দুরে হেঁটে যায় হাতে কালো ছাতাটা, অতি কষ্টে পার হয় ভেজামাটি পথটা, বৃষ্টিতে বেরোল এসে আছাড় খায় 10টা, যতন সে পরেছে আজ পাঞ্জাবি ধুতিটা, বড় সাধ হয়েছে আজ যাবে সে কলিকাতা। আশেপাশে যত কিছুই লাগে বড় মনোহর, বাসে ট্রামে লোকারণ্য হাঁটা বড় দুষ্কর, ধীর স্থির চলা নেই, নেই সহকারিতা, কার আগে কে যাবে হাঁটা প্রতিযোগিতা, হুড়োহুড়ি ঠেলাঠেলি রেগে কেউ খাপ্পা, হড়বড়ি চল দৌড়ি ছেড়ে বাস রাস্তা, কবু ডাইনে কবু পায়ে ঠোকাঠুকি টাকটা, বক বক করে খেয়ে কনুইয়ের ধাক্কা, ঘাড়ে ঝোলা ঝুলি হাতে বাঁকা লাঠি ছাতাটা, টাকমাথা ভাবে কিসে সামলাবে কাছাটা, পায়ে লাগে সুড়সুড়ি কাটা ছেঁড়া চপ্পল, কলকাতা এই বেলা ছেড়ে যাওয়াই মঙ্গল, বড় কষ্টে ঘরে ফিরে জল খায় ঢক ঢক, টাকমাথা মাথা চুলকে ভাবছে চটপট, সাহেবি টুপিয়ার জুতো মোজা খটখট, পাঞ্জাবি ধুতি এবার করবে সে বয়কট।
0: বাহ, আপনার মনের কিন্তু আর একটা পরিচয় আমরা পেলাম, সেটা হচ্ছে শুধু আধ্যাত্মিক রোমান্টিক বা প্রকৃতি নিয়ে নয়, মজার কবিতাও যে আপনার ভেতর থেকে বেরোয় বা আপনার খাতায় কলমে উঠে আসে সেটাও কিন্তু একটা পরিচয় পেলাম। খুব ভালো লাগলো কবিতাটা শুনে। আচ্ছা, এবারে যে প্রসঙ্গে ছিলাম আমরা, অর্থাৎ আপনি যে বললেন যে ডিফেন্সে চাকরিতে আপনি জয়েন করলেন, এই চাকরি সূত্রে তো আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছেন, কোন কোন জায়গায় গেছেন একটু আমাদের যদি বলেন, এবং সেখানকার অভিজ্ঞতা যদি একটু তুলে।
1: প্রথমে আমি জয়েন করেছিলাম গিয়ে ব্যাঙ্গালোরে, সেইখানে ট্রেনিং হয়েছিল 1.5-2 বছরের কাছাকাছি। একটু সুন্দর ওয়েদার ছিল ব্যাঙ্গালোরে, না ঠান্ডা না গরম, আমরা কোনোটাই ফিল করিনি, মানে ঠান্ডাও সেরকম ছিল না, গরমও ছিল না, প্লিজেন্ট ওয়েদার ছিল অল ওভার দ্য ইয়ার্স বলা যায়।
0: ওখান থেকে কোথায় গেলেন?
1: ওখান থেকে তো আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল দিল্লি।
0: আচ্ছা,
1: হার্ট অফ দিল্লিতেও ছিল। দিল্লিতে 3-4 বছর কাটানোর পরে গেছিলাম জয়সলমীর।
0: আচ্ছা,

0: রাজস্থান। তো রাজস্থানের মতো একটা জায়গা অন্যরকম, মরুর দেশ, ওইটা একটু অন্যরকম জীবন থেকে, আমাদের জীবন থেকে অন্যরকম। যেরকম আমরা কলকাতায় ছিলাম সেরকম ব্যাঙ্গালোর পেয়েছি, সেরকম দিল্লি। তো রাজস্থান জয়সলমীরটা সেদিক থেকে দেখলে একটু অন্যরকম জীবন, সেখানে বালুকাময় পুরো এরিয়া, জীবনটাও বালুর মধ্যে কাটতো। রাজস্থানে ছিলাম, ভালো ছিল, বেশ গরম বেশি ছিল, কিন্তু সারাদিন গরম হলেও আমরা দেখতাম যে সন্ধ্যাবেলা বেশ প্লিজেন্ট ওয়েদার হয়ে যেত। মানে বালুটা যত তাড়াতাড়ি গরম হয়, সন্ধ্যাবেলার পরে আমরা যখন ঘুমোতে যেতাম দেখি যে খুব তাড়াতাড়ি ওই বালুটা আবার ঠান্ডাও হয়ে যেত,
1: ঠান্ডা হয়ে যেত,
0: ফলে রাতেবেলা ঘুমটা হতো। ম্যাক্সিমাম মানুষদের দেখতাম ঘরের ভিতরে না, ছাতের উপরে ঘুমোতো।
1: আচ্ছা,
0: তো ওদের দেখা দেখি আমরাও কখনো কখনো ছাতে গিয়ে ঘুমতাম, কিন্তু আমাদের তো অভ্যাস নেই ছাতে ঘুমানোর, কিন্তু ওয়েদারের জন্য করে আর কি, গরম তো সেই জন্য ছাতে গিয়ে ঘুমতো। তারপরে দেখতাম প্লিজেন্ট ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা হাওয়া সুন্দর, তো এইভাবে ঘুমটা হতো।
1: এর পরবর্তীতে রাজস্থান থেকে কোথায় গেলেন?
0: রাজস্থান থেকে গেছিলাম আমি নাগপুর গেছিলাম, নাগপুর ভালো লেগেছিল।
1: আচ্ছা,
0: নাগপুর খুব সুন্দর জায়গা, ওই যে কমলা লেবু তো মানে রাস্তায় ঢেলে ঢেলে বিক্রি হতো,
1: বাহ
0: এত সুন্দর, মানে কমলা লেবু খুব খেয়েছিলাম নাগপুরে। তো এক এক জায়গায় গেলে এক এক রকম খাবার পেয়েছি,
1: অভিজ্ঞতাও হয়েছে,
0: হ্যাঁ এক এক রকম খাবার টেস্ট এক একটা স্টেটে। তো সারা দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার ওটা একটা মজা,
1: মানে ভারতবর্ষ যে কত বৈচিত্র্যময়,
0: হ্যাঁ
1: সেটাকে উপলব্ধি করেছেন।
0: হ্যাঁ, ডিফেন্সে গেলে এটা আপনি পাবেন, আপনি না চাইলেও এটা পেয়ে যাবেন, আপনার জীবনে এসে যাবে। তো আমি নাগপুর থেকে আবার চলে গেলাম পাঞ্জাবে।
1: আচ্ছা,
0: নাগপুর থেকে পাঞ্জাবে চলে গেছি, এবার আর একটা রকম জায়গা। তো এইভাবে আপনার দিন কেটেছে পাঞ্জাব থেকে ফার্দার, তারপর আবার চলে এলাম ইস্টার্নে, এই শিলং এ।
1: আচ্ছা,
0: শিলং পাহাড়ি জায়গা,
1: একদম উল্টো।
0: হ্যাঁ, সেই জন্য আপনাকে বলেছিলাম যে আমি এইখানে যে এসেছি এরকম পাহাড়ি জায়গা এটা আমার কাছে নতুন নয়, আমি আর সার্ভিস জীবনে ঘুরেছি। তো শিলং এ এরকম পাহাড়ি জায়গা, এখানে আমি 4 বছর কাটিয়েছিলাম।
1: আচ্ছা,
0: তো এইভাবে অল ওভার ইন্ডিয়া ঘুরে।
1: আর অবসর নিলেন কোথা থেকে?
0: অবসর নিয়েছি আমি কলকাতায় ফিরে এসে।
1: কলকাতায় ফিরে এসে অবসর?
0: হ্যাঁ,
1: এই যে পাহাড়ে ঘুরলেন, বিভিন্ন এলাকায় ঘুরলেন, এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের বৈচিত্র্য, তাদের সংস্কৃতি আলাদা, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, কিন্তু এই যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গেলেন, তাদের পোশাক পরিচ্ছদ একরকম, তাদের কালচার একরকম, প্রকৃতি একরকম, খাওয়া দাওয়া একরকম, সে সময় এই সমস্ত বিষয় দেখে আপনার কিছু লেখা মনে এলো না যে না এই জিনিসগুলো নিয়ে লিখতে হবে? সেরকম কি কবিতা কোনো গান আপনার কাছে আছে?
0: হ্যাঁ, এই মুহূর্তে একটা মনে পড়ছে, সেটা আমি দু লাইন শোনাতে পারি।
1: হ্যাঁ শোনান না।
0: বৃষ্টি নামে থেমে থেমে পাহাড় নদী প্রান্তরে, বৃষ্টি নামে থেমে থেমে পাহাড় নদী প্রান্তরে, গাঁয়ের শেষে ভাঙা সেতু, গাঁয়ের শেষে ভাঙা সেতু, উদাস উদাস এক আমি দাঁড়িয়ে যেন খুঁজি কারে পাহাড় নদী প্রান্তরে, বৃষ্টি নামে থেমে থেমে পাহাড় নদী প্রান্তরে, দূর পাহাড়ের কোলে কোলে বৃষ্টি ভেজা হাওয়া দোলে, দূর পাহাড়ের কোলে কোলে বৃষ্টি ভেজা হাওয়া দোলে, এলো চুলের ভেজা জলে মিলায় সে কাজলে রেখা, যেন উদাস উদাস চোখ দুটি কয় বৃষ্টি নামুক আরো বৃষ্টি নামুক পাহাড় নদী প্রান্তরে, বৃষ্টি নামে থেমে থেমে পাহাড় নদী প্রান্তরি। তো এরকমই ছিল গানটা মোটামুটি।
1: আজ আমাদের সময় হাতিয়ার নেই, ইচ্ছে থাকলেও উপায় নেই সময়ের অভাবে আপনার সঙ্গে কথা বলার। আগামী পর্বে আপনার সঙ্গে কথা বলার ইচ্ছে আমাদের রইল, সেই সমস্ত কথা গল্প আপনার গান আমরা শুনবো আগামী পর্বে। আজ এ পর্যন্তই, আপনি ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, মাননীষু অনুষ্ঠানে আকাশবাণী কাশ্যাম কেন্দ্রে আজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার ও কবি সঞ্জীব কুমার দাস। তার সঙ্গে আজ আলাপচারিতায় ছিলাম আমি সোমনাথ দাস। আজ শুনলাম আমরা প্রথম পর্ব, আবার ফিরে আসব আমরা দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে সংশোধনী বিলটি নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা চলছে। যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর অস্ত্র ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত 3টি সোনাসহ 15টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয়

0: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই বন্দে মাতরমকে সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনা জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তনই নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক।
1: गौरव का विधेयक है, यह किसी राज्य के खिलाफ नहीं है, किसी व्यक्ति या किसी भी विचारधारा के खिलाफ नहीं है, और जब राष्ट्रगान हो तो उसके साथ साथ राष्ट्रगीत का भी गायन हो। अब एक भारत श्रेष्ठ भारत के लिए संपूर्ण वंदे मातरम चाहिए।
0: श्री राय बोले, 1947 साल 15 अगस्त सकाल 6:30 ऑल इंडिया रेडियो ते सरदार वल्लभ भाई पटेल अनुरोधे পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। অন্যদিকে আলোচনার সময় ডিএমকে সাংসদ কে কানিমোড়ি বিলটির বিরোধিতা করে দাবি করেন, এই আইন দেশে বিভাজন তৈরি করবে। বিলের সমর্থনে বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, মোদী সরকার জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপনের অঙ্গ হিসেবে এই ঐতিহাসিক বিলের মাধ্যমে গানটিকে পূর্ণ আইনি সুরক্ষা দিচ্ছে। বিলটি পাশের পর লোকসভা আগামীকাল সকাল 11:00 পর্যন্ত মুলতবি হয়ে যায়। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা চলেছে। গতকালই এটি লোকসভায় পাশ হয়েছিল। আজ রাজ্যসভার অধিবেশন পুনরায় শুরু হলে কর্মী, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স এই বিলটি উত্থাপন করেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জানান, এই গুরুত্বপূর্ণ বিলটির আলোচনার জন্য মোট 7 ঘন্টা সময় নির্দিষ্ট হয়েছে। প্রস্তাবিত এই বিলে পরীক্ষা দুর্নীতি ঠেকাতে অত্যন্ত কঠোর শাস্তির সংস্থান রয়েছে। বিলটি পেশ করে ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের ছাত্র সমাজ ও যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
2: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children. And hence this legislation which seeks to make amendments in 2024 Act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
0: অন্যদিকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিলের সমর্থন জানালেও দাবি করেন, বর্তমান বিলে যে পরিবর্তন আনা হয়েছে তা অপ্রতুল এবং পরীক্ষা দুর্নীতি সম্পূর্ণ রুখতে পারবে না।
3: জাদা জুর্মানা, কড়ি সাজা, স্পেশাল টাস্ক ফোর্স, ফাস্ট ট্র্যাক কোর্টস জৈসে প্রাবধান আপনে ইসমে রাখা হ্যায়, ইসসে কুছ ফরক পড়নে ওয়ালা নেই, ইয়ে তো নই বাত তো নেই হ্যায়। ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
0: আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ ব্রিজলাল বিলের ফার্স্ট ট্র্যাক কোর্ট এবং স্পেশাল টাস্ক ফোর্সের বিধানকে স্বাগত জানান। ডিএমকে সাংসদ তিরুচি শিবা এবং সমাজবাদী পার্টি রামগোপাল যাদব নিট পরীক্ষা বাতিলের দাবি তোলেন। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে যন্ত্রমন্ত্রে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের অস্ত্র ব্যবহারের নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভিড় সামলাতে ধাতব প্যালেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা রাজ্যে জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এই আদেশ দেয়। শুনানি চলাকালীন আবেদনকারীদের অন্যতম একটি দাবি নিয়ে প্রশ্ন তোলে আদালত। পুলিশ গবেষণা বা উন্নয়ন ব্যুরো বা বিপিআরডিকে দেওয়া নির্দেশিকার উল্লেখ করে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায় যে পুলিশ ও সুরক্ষা বাহিনী কেবল চরম বা ব্যতিক্রমী পরিস্থিতিতেই প্যালেট গান ব্যবহারের অনুমতি পায়। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের জানান, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে। কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে চালু হতে চলেছে নতুন পাঠ্যক্রম। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুগান্ত

পরিবর্তনের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে 2028 থেকে কার্যকর হবে। আজ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। অর্থতন্ত্র উপর সন্ত্রাসবাদে অর্থ যোগানের তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, কোয়েম্বাটুর, হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের 16টি স্থানে আজ যৌথভাবে তল্লাশি চালিয়েছে। 2022 সালে কোয়েম্বাটুরে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান বলে জানা গেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, চলতি মাসের 1 তারিখ পর্যন্ত দেশে মোট ঘরোয়া এলপিজি গ্রাহকের সংখ্যা 33 কোটি 13 লক্ষ, এর মধ্যে 10 কোটি 58 লক্ষ গ্রাহক রয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ তিন বাহিনীর 9 মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানান। এই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রায় সফল সমুদ্র প্রদক্ষিণ শেষে দেশে ফিরেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানের পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কয়েকদিনের সাময়িক বিরতির পর এই নতুন সংঘাতের ফলে আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। জর্ডনের প্রশাসন জানিয়েছে তারা 5টি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করেছে। কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলে একটি চীনা সংস্থার ভবনে ইরানি মিসাইল হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোতে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব নবম এবং যশবীর সিং দশম স্থান অর্জন করে ফাইনালে উঠেছেন। অন্যদিকে পুরুষদের 100 মিটার T47 ফাইনালে ভারতীয় ক্রীড়াবিদরা প্রথম দুটি স্থান দখল করে রেকর্ড গড়েছেন। বর্তমানে 3টি সোনা, 9টি রূপা এবং 3টি ব্রোঞ্জ সহ মোট 15টি পদক জিতে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি নিয়ে রাজ্যসভায় আলোচনা চলেছে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।